আমলটা কবুল করে বিনা বিফাওয়ানি ইখলাস তরকমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবিয়ায়ং আংগওয়া ফাওয়ানি আলকান তাহুকা ইখলাস তরুমা উম্মতং ইখলাস তরকান দসকত দেবুম কে গতুং জুমার সূরত কে 11 আয়াত কা ওয়াহী করাওয়া ফাওয়ে কুল ইন্নি উমিরতু আন আবদুল্লাহ মুখলিসাল লাহুদ্দিন মানে কি কালেক ফান উইদাল ওয়াশে তিমান কালেক ফান আমর ওয়েকিম ওয়ানি আল্লাহং ইখলাস তরকমায় কুগা আলকান কুরমাশে হামা এ সূরত কে সাদবান আয়াত গা ওয়াহি করেবি কুল ইল্লাহু আবুদু মুখলিসাল লাহুদ্দিন মানে কি কালেক ফানু বিদাল ওয়াশিব একলাঙ্গ কিবায়ং আহরেং গে দীন খলাস কো আহরেং আলকান কুরানি হামা একনি মাইন আল্লাহ হাশিব আদি জুমার সূরত গা মাইন আল্লাহ ওয়াহি করে ওয়াফাওয়ে ফাবুদিল্লাহ মুখলিসাল লাহুদ্দিন আলা লিল্লাহিদ্দিনুল খালিস মানে কি ফাহি কালেক ফানু মাইন আল্লাহ গে কিবায় দীন খলাস করাওয়া একলাঙ্গ কিবায় আলকান করাওয়া শিব ইনসানাগে বাহা আমালু আদি মুদলুম কুরেবে সদাকাতকি আল্লাহ খালিস কামায়কু কুরা কন্তকম গাহিদমং অঙ্গওয়া আল বাইনা সূরতকে ফাসফন আয়াতগা ওয়াহি কুরাওয়া ফাওয়ে ওয়ামা উমিরু ইল্লা লিআবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন হুনাফা মানেকি বাতিল মগুং একিবাওয়েগেন তিবে মাইন আল্লাহগে কিবায়ং আলকান খালাস কুরা হালু আল্লাহকে কিবায়ং আলকান কুরমাশা নামাজ কায়েম কুরমাশা যাকাত দিনম মেনুই এবা মে হুন আমর নুয়ে কিয়ামত দুহুন আল্লাহ বদল কুরং এতে মিহা ইখলাস তির কামায়কো হে আমল কুরমাং অঙ্গওয়া সূরাতুল কাহফুগে সতে কদিহওয়ান আয়াতুগা ওয়াহি কুরাওয়া ফাওয়ে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা মানে কি তিয়বা মিহুন কুরে কোমে মিহাকু নমাবেস আল্লাহ বদল কুরমাং উম্মীদ কুরানি নমা হেও আমল কুরমতি দেমি হুন নহুশ কামে আদি আল্লাহ আলকান কুরমুগা এহেন এফেস ফরাতকা শারীক নুকুরা হুশ কামে

আনা খায় নোড়ে হাসি থাকে খামগা তিমান রস খালাঙ্গে এ রসুল নুলভমে আদি আবাদ দেমিথিবে বয়কু খামগা বেশ এবে খালুন্নুবে।

0: আলাফাওয়া গোয়ান থেকে ফদেং, আদি আলিফান নিবিফাওয়া আলি থেকে ফদেং, থিমন রসকলাঙ্গে এউরেন লব্বা ফুমদ্দান দেং, এউরেঙ্গে এ গোবুম ফিলানু দে।
1: وَمَا خَلَقْنَا السَّمَاءَ وَالْأَرْضَ وَمَا بَيْنَهُمَا لَاعِبِينَ
0: تِمَن رَسْكَلَانْگِ اُڈَائِ بِمَائِ اے دِمَدُگَا وَاحَا تَكِتِ کُلِ وَرِگِّ گُتُگَئِ نَحَدَّوَمِ।

আদি কিয়েত এওরেন নাং এখান্তং আন্না হোসি খুল্লি আকাশে আদি এখান্তং এওরেন হায়রাং খোল্লা নেতে ফাহে এওরেন নাং এখান্ত দুরুকুরমাকা খোলাদান বেগেন নেন ওয়েতে আদি এওরেন নাকা মোহলাতেন নুমে দেব্বানি মেয়ে।

নুয়াতিমান রসখালা আগে আজাব এওরেঙ্গে কি বেন দুর্খ দেন ইলাহন থেকে এওরেন নং বে হিয়ে এতকে চং এগে আমিল্লা নফসা নসর দিন মাখা খুলদান বেগেন নুয়েথে আদি তিমান।

আদি কিয়েত মিবা মি হুনাই এওরেঙ্গে মাইম বাফাই দিগ অমরাখ দান দেন দুনিয়েগে নিয়মত গা তিমন রসকলাঙ্গে লেহটবিমে ফাহে হামাকশবরম তিমন রসকলাঙ্গে বিমগে হুরিহা ফরাতকুম উনি কুরবমুং গেন্দওয়াকং এওরেন্নন নেঙ্গেনি হিয়ে ফাহে গদওয়ানে বয়কি এওরেঙ্গে হিয়ে।

ইসলামী শরিয়াতে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একলাঙ্গে আলুতকুম একলাঙ্গে ফুরিহমগুতুকা আলুবেতিউমটাকা তাবাউমা রুহিবডিগিন খান্ডা আলুওয়াফাওয়া মাতিবেরি মানহাজু দীনুগে হুকুমতাকা দাউলেন হিঙ্গুমুগে নিজাম এ শরিয়াতুকা ফুরিহমে লাওয়াফাওয়ে শিরুকুগে নুবাকামা জাহালাতুগে আন্দিরকামুগে তেরিয়া ইনসানিয়াতু গরকুফাওয়ানিকো ইসলামী শরিয়া বাওয়ালেবুনি ইনসানিয়ত বেনুয়া আদি এমে ফায়দা হুরি হুরিহা কমকাগে এই ইনসানি হায়াতুগে হুরিহা দায়রায়ে শামিলওয়া গুতগে মতিন বাওয়ালে বিফাওয়া শরিয়াতে ইসলাম দিন বাওয়ালে বুনু ইরু ইনসানিয়তুগে হালত অতি কম ফদেকত্ব ইসনালঞ্জে

0: قال رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخرب رواه الترمذي
1: মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরবিয়ে এমিহেগ্গে হিতুগা কীরিত কুরআনু মিমবারে দাসওয়েফা নুয়া মিহেগ্গে মিসালাকি বীরানা ওয়েফাওয়া গেগ্গে মিসালে
2: ಮೇ ದಿವೆರಾಜ್ಯಗಳು ದಿವೆರಾಜ್ಯಗಳು ಬಾರ್ಗಡಿ ನೋವ ಮಿನಿಟ್ ಗಮಗೆ ನಿಸ್ತನಿ ಮೇದ್ಗೆ ಮೆಂದರು ನಮಾದ್ವಗುತುಗೆ ಬಂಗಿಯಾ ಬಂಗಿದುವ
3: ಅಲ್ಲಾಹು ಅಕ್ಬರ್ ಅಲ್ಲಾಹ್

না খায় নোড়ে হাসি থাকে খামগা তিমান রস খালাঙ্গে এ রসুল নুলে বমে আদি আবাদ দেমিথিবে বায়কু খামগা বেশ এ বে খালুন বে।

0: আলাফাওয়া গোয়ান থেকে ফদেং, আদি আলিফান নিবিফাওয়া আলি থেকে ফদেং, থিমন রসকলাঙ্গে এউরেন লব্বা ফুমদ্দান দেং, এউরেঙ্গে এ গোবুম ফিলানু দে।
1: وَمَا خَلَقْنَا السَّمَاءَ وَالْأَرْضَ وَمَا بَيْنَهُمَا لَاعِبِينَ
0: تِمَنْ رَسْكَلَانْگِ اُڈَائِ بِمَائِ اے دِمَدُگَا وَاحَا تَكَتِ کُلِ وَرِگِ گُتُگَئِ نَحَدَّوَمِهِ।

আদি কিয়েত এওরেন নাং এখান্তং আন্ন হোসি খুল্লি আকাশে আদি এখান্তং এওরেন হায়রাং খোল্লানেতে ফাহে এওরেন নাং এখান্ত দুরুকুরমাকা খোলাদান বেগেন্নেন ওয়েতে আদি এওরেন নাকা মোহলাতেন নুমে দেব্বানি মেয়ে।

রসখলাঙ্গে আজাব এওরেঙ্গে কি বেন দুর্খদ্দেন ইলাহুন থেকে এওরেন্নং বেহিয়ে এতকেচ্চ এগে আমিল্ল নফস নসর দিনমক কুলদান বেগেন্নন ওয়েতে আদি তিমন রসখলাঙ্গে আজাব মিঞ্জু খদ্দেন বয়কুয়েস এতকেচ্চ একুগা নুমে ওয়া হুশমে।

0: السلام علیکم دنیا کے کلے کے آ پروگرام کا ٹی وی بالم گندوا مہا بلن ترین مرحبا دنوا ادی ریڈیو میں دورکو می پروگرام اڈو سم گندوا اے مہا اڈو ترین وس مرحبا دنوا می ادو کے دنیا کے کلے پروگرام ائی کی می بدل کو لے ارگون مریم شاوشت می ادو کے دنیا کے کلے پروگرام گا ارگون میں بالا لانی ایران اسرائیل واگ حملات بدل کرو می کما گلے تفصیل حصہ کو دوانی می پروگرام کے انالسٹ ابراہیم ناظم ناظم مرحبا مرحبا گے تو پروگرام ایران ইসরায়েল আদেমে দুবাগে হামলাতকে বদল কো ফাওয়াতি মেদুরমতিগা আলুং নুরাক্কাতেরে হাঙ্গুরামে ফেশিগেং হিগাদানি কামগে বিরু মিবনি হিবেফা মিফাহারু ইসরায়েল আং ইসবে হামলাদিনি ইরানুং কাং এঙ্গি ফাওয়াইরুগা ইরানুং হামলাত দিনুমগে আসল সাববতকে কামম বিবেলবেনি কোংকান্তাতকে তো
1: ইরানা ইসরায়েল আদেমে মিহারুং বাগে হামলাতকে বদল কুরুগেং গোসওয়াতি ইবে মিকামগে তিরেগে ওয়ারা বড়তি হাসকা মনি মুলি মেদুরু মচ্চ বেরিবেগেং গোসওয়া দেনতিয়ে ফাহা কুরবি ফদান মিফার হামলাত মিদিনি ইসবে ইরানুং কামগে ওয়ারুগে ইরানুং কিবেগেন তো বাগে হামলাতকে ইহুদি ইসরায়েল

মিহফতাকে টেক খবর তাকায় কসমি বাদল কলদি আলগন্ড মুসা রশওয়ার টেক খবর তাওকে সুরহি তোকে তেরেগা কোডিনা নুলা এফেদেনে গুগল এআই স্টুডিও অ্যান্ড্রয়েড ফোন তাক তারফ করেনি মেনাস 1.5 গে বোর্ড আপডেটে তারফ করি খবর গে তুরুং গিটহাব গে মুহিম হিদমে তাক বুরু এরি খবর গে তাফসিল ওয়াস মিকডিগা খবর তো কে তাফসিল আকু কুরিয়া দানা গুগল এআই স্টুডিও অ্যান্ড্রয়েড ফোন তাক তারফ কো কোডিং নানুলা ফোন এফেদেনে মক ফাই কো দিনমা গুগল দিন বড় বদলে গেনন তৈয়ার হইছে একুম ফুনি গাহারি আইও কনফারেন্স পহ এক্স মেদুয়ের কো হাম কো ফাবা গতুগা ডেভেলপার না এআই এ শাওগুর বা ফারাতাকু ওয়েবসাইট মেদুয়ের কো বেন করমুন দিয়া গুগল এআই স্টুডিও প্ল্যাটফর্ম মিহারবানি অ্যাপ্লিকেশন এ গতুগা অ্যান্ড্রয়েড ফোন তাক নির্মটাকা প্লে স্টোর গ প্রি রেজিস্ট্রেশন হুড়ওয়ালাফা মিগে ইতুরং কুরিয়াং গৈতানুগা অ্যাপল গে অ্যাপ স্টোর এ বিস মি অ্যাপ্লিকেশন তারফ কুরানি কামা গুগল লুম বুনে মি আ অ্যাপ্লিকেশন গে এম হাস সিফে কি এবস ভার কা কোডিং নে গুনু কাম গা বিস হামে কানি আদা গে বাহুরুয়া লিয়া লিউন তাকুং আমি অ্যাপ্লিকেশন তাকা গেম তাকা ট্রিকার তা ফাতা বেয়নু তেরি টুলস তা ফাসে কামা কো ফেদুম গে ফুরসত আমো বেয়নু তেরি না লিবি গেন দিউ মি কমমে তানি গহুরি গেম বিস ফোন মে দয়ের কো আমি হিয়াল তা সিদা অ্যাপ্লিকেশন কা বদল কলুমা লিবেনে বার বড় ফাসে হে মি অ্যাপ্লিকেশন গা আমিলং এফেদুম গে ইতুরুং এহে মিহং উফাদা ফাওয়া অ্যাপ্লিকেশন তাগে টিম নোতা ফার্মা বদল কোল্লাগে আমিল গয়কতা পেন কুরুম গে গাবিল কাম বেস হিমেনে আদি এআই ইন অ্যাপ্লিকেশন এ হাদা নিমুম ফোন নোটিফিকেশন লিবুমা লিংক মেদোরে কোন এহে মিহুনা এ অ্যাপ তং হিসা কুরুম ফাদা গিনা ফিচার তকে মিগে তেরে গে হিমেনে মি প্ল্যাটফর্ম কি ফুরতাম দে হাস তেইস বনা আহার গে মার্চ মাহু মেকা সুইট কে নামুগা ডেভেলপার না টেস্ট কুরুমা হেদি ওয়েবসাইটে নামেস গুগল গে জেমিনাই মডেল তাকায় কো মি আহার গে কুরি কোল বানি এন্টিগ্রেভিটি কিয়া কোডিং এজেন্টে মি গে তেরে ইতরু কোফা মি এজেন্টু গে সাবুং এআই বেন কো গে মাল্টিপ্লেয়ার গেম তাকা লাইভ ডেটাবেস তা গুলওয়ালু ফাদা বডিতি মাসে কেত সিদা ফোন কোলুম গে গাবিল গা মি হার বানি লিদ গে গোসফা টেকনোলজি গে দায়রা গ ফাগা গ্যাস ভাইব কোডিং নোতা আমিলে কোডিং নুলিয়ে হামে কানি টেক্সট প্রম্পট বেন কো গেন এআই মেদুরি কো সফটওয়্যার হেদুং ওয়ারা বড মকবুল আমন দায়রু গুগল ইন দানি একুম ফুনি গে এআই ইকোসিস্টেম ফুলা কুরমা গিনা মাসে কেতকে কুরমু এগত মিদি আহার গ ফাকল গুগল ওয়ার্কস্পেস স্টুডিও তারফ কো অটোমেশন মাসে কেতকং হাস এআই এজেন্ট উ ফেদুম গে ফুসাতু সওয়ানি হুলুয়ালাফা গুগল এআই স্টুডিও ফোন তাক গেনামগে এমএ বড পেনমকি মিগ কুরিং হামে কানি কম্পিউটার তাকুন কুরমুন্দিয়া মিফতা বডতি এআই মাসেকেতা আম কমমে মিয়া কবস ফাসে কামাক ফোন কললেবেনে মাহাউলে বিনা কুরুম

0: السلام علیکم دنیا کے کالے کے آ پروگرام کا ٹی وی بالم گندوا مہا بلن ترین مرحبا دنواں ادی ریڈیو میں دوڑ کو می پروگرام اڈو سم گندوا مہا اڈو ترین نوس مرحبا دنواں می دوگے دنیا کے کالے پروگرام ائی کی می بدل کو لے ارگون مریم شوشت می دوگے دنیا کے کالے پروگرام گا ارگون میں بلا لانی ایران اسرائیل واگ حملات بدل کرو می کما گلے تفصیل حصہ کو دوانی می پروگرام گے انالسٹ ابراہیم ناظم ناظم مرحبا مرحبا گے تو پروگرام ایران ইসরায়েল আদেমে দুবাগে হামলা তাকে বদল কো ফাওয়াতি মেদুরমতিগা আলুং নুরাক্কাতেরে হাঙ্গুরামে ফেশিগেং হিগা দানি কামগে বিরু মিবনি হিবেফা মিফাহারু ইসরায়েলং ইসওয়ে হামলা দিনি ইরানুং কাং এঙ্গি ফাওয়াইরুগা ইরানুং হামলা তা দিনুমগে আসল সবব তাকে কামম বিবেলবেনি কোন কান্তা তাকে তো
1: ইরানা ইসরায়েল আদেমে মিহারুং বাগে হামলা তাকে বদল কুরুগেং গোসওয়াতি ইবে মিকামগে তিরেগে ওয়ারাব্বুল ইতিহাস কামনি মুলি মেদুর মচ্চব বেরিবেগেং গোসওয়া দেনতিয় ফাহা কুরবি ফদাং মিফারু হামলা তা মিদিনি ইসওয়ে ইরানুং কামগে ওয়ারুগে ইরানুং কিবেগেং তো বাগে হামলা তাকে ইহুদি ইসরায়েল ব্যালিস্টিক মিসাইল তা বেনু কো গেন্দি ফামি ওয়ানি মুনসওয়া দুফদিগেং দার মিকামগে ফাহা কুরবিগেং এবদে ইহুদি ইসরায়েলুং ইরানা আমেরিকা আদেমে হাঙ্গরাম হুটালং এপ্রিল মহুগা বেফই এবসুমগে তেরেগ ফাহা কুরেগেঙ্গে বদে লুবনান দেমুন্দা হামাদাতা ইহুদি ইসরায়েল হুটালুং একান নুবে লুবনানা দেকোলা ইহুদি ইসরায়েল মরব বরগদ নুরক্কা তেরি ওয়াগে হামাদাতা দেমুন্দা তিবে আদি লুবনান মরওয়া মুন্দা মিহুং ইন্তিহায়ং ইতরওয়া মুন্দা তিবে ইরানগে ফরাতুম ওয়াগে হামাদাতা কে ইহুদি ইসরায়েল দিনি কামগে ইঙ্গিগেং গোস্বামী হতি ইরানগে ফরাতুম মিগে কুরিম বায়ান কফবে ইরানগে পার্লামেন্টগে স্পিকার মোহাম্মদ বাগির গালিবা ফানি বিদালফা ইহুদি ইসরায়েল লুবনানদ্দে হামলাতা হুট্টানদা কুরিয়ে গেন্দা কামু গওয়ানম একমু গে মচ্চং ইরানম বলহাট্টা গে নোন্নানি কামু গাদি একমা গুলে গতুং আলঞ্জে রদ্দ ফিয়ালো ইরান গ ফরাতুং আলানে কম বিস বে বায়ান কর বাফ এহং কামু এনা এ বায়ান কর বি গতা ইহুদি ইসরায়েল আদে কোলং ইরানম ব্যাগ হামলাতা দিনি কামু গে ফাহা করি গেন গোসমিওতি মি কামু গাদি ফাহা কলেন জে তাং কোলে মি ইহুদি ইসরায়েল হামলাতা দিনুম গা হিজবুল্লাহ জামাতান নিসব মিহুন তাইদ কুরা আম রাইতুন দিরিউলে তন্তম ওয়াকিম ফাহা কোগ্গেম ব্যাগ হামলাত দেমুন মি দানি আদি এগোনান নওয়ানে আশাবিস ফেব্রুয়ারি গ হামলাত ফেশনু ফাহুম ফাহা করিবিগেন এ বদে লুবনান দিন হামলাত গ মিহার ইহুদি ইসরায়েল লুবনান গ গ্যাগন ক তিং হাস দুই শত মিহুম মারালা ওয়াকং আদি নু হাস মিহুন জাহাম ওয়ে এটাকে বড়াতি গেলুন তাম মুড়ি লুবনান উফলং জিহি ফায়ার গা লুবনান গে বেরুত গে হুলং দেখুন ওয়া সরহদ লহিয়ায়ং আমাজ কো গেং ইহুদি ইসরায়েল হামলাত দেম ফশা ফওয়াতি ওয়ে ইরানুম বায়াং কো ফওয়ানি একম মচ্চে বদহট্টা গে নোন্নানে কম গা এহং কম ব্যাগ হামলাত মিফার মিদিনি দেন ব্যাগ হামলাত দিনু ফহ ইরান গে খাতম আনবিয়া হেড কোয়ার্টার্স দেম মি ইরানগে সেন্ট্রাল কমান্ড সিফাঙ্গে সেন্ট্রাল কমান্ড ফরাতুম বায়াঙ্গ ফমিয়তি মি হামলাত মিদিনি ইহুদি ইসরায়েল লুবনান হামলা দিন বেন কুরা আসকারি মারকস্ত ফাহাগ কোগ্গেন কামুগা আদি মি হামলাত দিন মুগে সাবু ইহুদি ইসরায়েল বর বড সিহুন দিবি ফুয়া কম বেস খাতমুল আনবিয়া হেড কোয়ার্টার্স নেরুন বায়ান গবে একাং এগত ফাহা কফা আদি এঙ্গিগেং গোসবে মি হামলাত দিন সবব গতুগ এমমে বড ইরান গু ফরাতুম ফাহা কোরা একাং তমি হোয়াইট ফসফরাস বেনুন কোগ্গেং আমরাই তুনং হামলাত দিমুন দাতিবে মি বেন লগুয়ামি গতুম বেস মনা কুরে ফুয়া কেমিক্যাল মাদ্দা একম গবাতিবে গিনা আদে গি মি হুম জাহাম বে আদি মারওয়ানি ফদ গোতাকা ইহুদি ইসরায়েল গস্তুগা দুনিয়াকে গানুন তাকা খিলাফ আমল কুরম দাতি ওয়েকং মচ্চং ইরানুন দিম বর্গ দরাদে কামুগা আদি মিয়া গুলু আফা হাতমলান বে হেড কোয়ার্টার্স গে বায়ান গো ফা কুরবাফ ওয়ে মিগত ইহুদি ইসরায়েল আমল কুরা কামুগ ওয়ানম ইরান ওতি আদি মিয়বর বেস ইহুদি ইসরায়েল গেলুন দেবে ফদ বড়তি হামলাত দেন তাইয়ার কামং আদি ইহুদি ইসরায়েল সিহিগেন দানে ইতুর হামলাত ইরান দেন ওতি ইয়ার কমশা এহং কম ইহুদি ইসরায়েল মিকম কোচ বিশনাগ ওতম বেসবে ইনজারায় কো বায়াং কোফা দে মিকম মিহং অঙ্গেরুগা ইঙ্গিগেন গো সমিয়তি ইহুদি ইসরায়েল মি লিবুন সিহুম গো ফাহা কোরে ইঙ্গো সবে ইহুদি ইসরায়েল গো ওয়ারাগ গিন সারাহত গ সাইরেন আড়াফ ওয়াকং এগতুং গোদান গোসবিন তাকা নজারাতা আদি হাইফায়া দেন কিরিয়েট শমোনায়া উতরু গে একি কি সারাহত তাউগা আদি বুহাইরাতু তাবরিয়া গ সারাহত গো বেসবে ওয়ারাব ওয়ারগো দে সাইরেন নড়াফা আমরা ইয়ে তুম বীরুং গে দোরাম

0: قال رسول الله صلى الله عليه وسلم إياكم والحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب رواه أبو داود
1: মানে রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস কুরবিয়ে তিয়বা মিহুন হাসাদ বেরিকম বিরুয়েতি ওয়ে একমা দুরহেলি ওয়াশে ফহে হাম কাশবরুন আলিফান দারুকা আন্দা হুসকুল্লাহি হাসাদ বেরিকং হে ওকান তাত্তাকা হুসকুল্লাই
2: ಮೀ ದಿವಿರಾಜ್ಯಗೆ ಅಡು ದಿವಿರಾಜ್ಯಗಡು ಹತರುಗಡಿ ಥಿರೀಸ್ ಫಸ್ಟ್ ಮಿನಿಟ್ ಗಮಿಗೆ ನೆಸ್ತೇನೆ ಮಿರೇಗೆ ಫತಿಸ್ ನಮಾದೊಗುತುಗೆ ಬಂಗಿಯ ಬಂಗಿದುವ
3: ಅಲ್ಲಾಹು ಅಕ್ಬರ್ ಅಲ್ಲಾಹು